0: মুদা মুদা এহনও হয়েছে, কোনো কোনো তুলসী মানে বেটি, কোনো কোনো তুলসী মানে বেটি যাইত আছে উৎসাহক সঙ্গ, মুদা ভেটত আছে ওকরা মাত্র একটা কোন, অপন জড়িক মাটিক অংশক সঙ্গ ও করেছে সংঘর্ষ, তরস যাইছ এক চুরুক জল লেল, তরস যাইছ এক চুরুক জল লেল, আপনা বিস্তারক হেতুয়ে জগহ লেল, হওয়াক সিহকি আর রৌদক কনিওটা টুকরি লেল, হওয়াক সিহকি আর রৌদক কনিওটা টুকরি লেল, সংঘর্ষ করেত করেত তোড়ি দিত আছে অপন সাঁস, মৌলা যাইছ তুলসী, সংঘর্ষ করেত করেত তোড়ি দিত আছে অপন সাঁস, মৌলা যাইছ তুলসী, তেঁ তো তুলসী কতৌ রহেছ ঝমটগর আ কতৌ পিল পিলায়ল। হামার দোসর কবিতাক শীর্ষক আছে শিখ। শিখোনে রহে মায়, শিখোনে রহে মায়, বাও ছি ভালু মানুষক বেটি, বাও ছি ভালু মানুষক বেটি, সেরো ভরি অড়বা চাউর, পাও ভরি উলুয়া রাহরিক দালি, একো কনমা ঘি, পাও ভরি সরসোক তেল, রাখব ঘরমে যোগা কর সদিখন পাহুন পড়ক লেল, শিখোনে রহে মায়, রাখব ঘরমে যোগা কর সদিখন পাহুন পড়ক লেল, সুঘর ঘরে তিন জকা, কহথি হামার অজিয়া সাউস, কহথি হামার অজিয়া সাউস, বহুয়াসীন কুল আ বস্ত্র, কুল আ বস্ত্র যতেক ওরিয়া কা রাখি ততেক নিক, কুল আ বস্ত্র যতেক ওরিয়া কা রাখি ততেক নিক, বান্হি লেল একরা গিরহ জকা, বান্হি লেল একরা গিরহ জকা, শিখবত ছি এক বেটিকে, শিখবত ছি এক বেটিকে, বৌয়া বৌয়া জমানা কতবো বদলি যায় লাজ পর্দা উঠি যায়, জমানা কতবো বদল যায় লাজ পর্দা উঠি যায়, কপচি লেব বড়ু মাথক ঘোগকে, কপচি লেব বড়ু মাথক ঘোগকে, মুদা কপচব নেই আঁখিক লাজকে, কপচব নেই আঁখিক লাজকে, লাজ থিক স্ত্রীগ্নক গহনা, লাজ থিক স্ত্রীগ্নক গহনা, রাখব সুরক্ষিত আঁখিক লাজকে আঁখিক পানিকে, আঁখিক লাজকে আঁখিক পানিকে। আমার তেসর
1: এখন ডাক্টর রানী ঝাসঁ হমসব কাব্য পাঠ শুনে রহল ছিলাম হ্যাঁ, আর এই কাব্য পাঠক মাধ্যমসঁ শুনলাম যে কোনা অপন সংস্কার হমসব অপন বাদক পিঢ়িকে দিত ছিয়ে আর ও সংস্কার কতেক কারগর হইত আছে। ঠিক ছে, মুদা এইসব পহিনে হমসব গপ করিত রহি অপন ফকরা পরমে, হামরা সভক যে ফকরা আছে লোকোক্তি আছে ও কেহেন আছে আ ওকর প্রভাব কেনা রহিত ছে, ও কতে অসরদার হইত আছে। দেখিও একটা ফকরা আর কহিত ছি হম, আর ফকরা সে কোনা বুঝ যাই ছি হমসব কি কহি রহল ছে। কহি ছে শুক্র দিন কি বাদলি রহে শনিচর ছায়, কহে ঘাঘ সুনি ঘাঘরি বিনু বরসে নহি যায়। আচ্ছা একটা বাত আর ছে, যে ফকরাসব বনল ছে না কোনো এক দিনক নই ছে, কতেকো বরখক শোধক বাদ বনল ছে। আজ যে ছাই ও বাস্তবিকতা দ্যোতক সো হই ছে, কহে ছে শুক্র দিনক যা মেঘ লাগল রহে আর ও শনিচুরো দিন লাগল রহল, তা কহে ছে যে ই মেঘ এহিনা ওয়াপস নেই যায়ত, ই বরসবে টা করত বিন বরসনে ওয়াপস নেই যায়ত। আচ্ছা তকর বাদ আর দেখিও একটা আর আপনা সব কইঠাম কহাবত ছে, সীতা জনম বিয়োগহি গেল দুঃখ ছোড়ি সুখ কহিও নে ভেল। ই যে ফকরা ছে ই কহে ছে যেমন